0: ότι η φωτεινή δεν είναι γεια σου. Μετά γιάρεσε η φωτεινή, μπορεί να γιάρεσε η φωτεινή. Μπήκε η φωτεινή, δεν είναι γεια σου. Σα πάμε πλέον. Αλλά πέντε ένα λάθρι για ένα κόσμο κομπού φάει
1: πάνω. Ένα κόσμο πάνω. Βάς μασίνα, βάς μασίνα. Φάτε καρ, μπέρχορ. Έρωβε. Να έρωβε.
2: Αντί τα κάνω πέντε.
1: Να βάς μασίνα.
0: Μάρκο λάθρι, να μπει κομπού.
3: Λίπο ήχο
0: τα.
3: Λίπο ήχο αγά.
0: Σω να πάρα πέντε.
4: Δεν μάρα πέντε, αν μη κομπού.
2: Μα να λένε όλα.
0: Λίπο ήχο να πέντε για. Dogo dana ngade trafola dogo pina uno dogo dusana uno dogo koso ba eh la fu le bolo so nap chief uno no sabi sa dena ngavetman accident de bigita ki sa le vetman ite ki de accident mek de de dora mek de pore mo vetay sa le vetman ite de vet para kes kes de kadren ela placa mama que tira a placa mama não é ela vai fazer respeito quando tá botando a placa mama lá e vai loucinha para nesse orgulho que acerta a vez para ganhar torcer para mais orgulho de quem sabe mexer na casa
5: mahari já vê diz mas a dias que esquecido não sabe
2: se
5: aí tapou uma
1: Ati mami alam problem nang ada fake by dev de am mo for the wingry at what a problem dem my ray ra rukolos nang a fat bike mi hope lanti kan do an sani nang a tori dati but anak kang
5: mas ande you know by on fat bike
1: dab no mi no ma potin na skir wan no ma open
5: Enough, open re.
1: Name na ma open potenti.
5: Ko pero te re, on fat bike.
4: Name re. No potenti no fat bike. Energy bar fat bike the boy.
1: Mi si wan gangster ko insei, no ita tako di, wan gangster. Wan gangster fu gen. Sam. A vrouw wakker kon achare
5: envelope.
1: Achare envelope apote envelope gos dum.
5: Wie is die gangster?
1: Ai, van gangster wakker kon zien. Goedemiddag mevrouw. Ik zei, wat mevrouw Broko kon zien? Is dat niet op borst vooruit?
2: Amos, dat hij is, maar moest hij dat hij komen.
1: Ai.
4: Wat daar moet kunnen inzien?
1: Borst vooruit.
3: Sapero love.
4: Oh, dat is die borst humane, dat zijn borst humane.
1: Borst vooruit, mevrouw kon zien. Jup, hup, als ik als doe. Maar bij deze, welkom.
4: Wie is je nog geen?
2: Is absoluut.
5: Would you want you for to know? Oh, you're a go.
2: Yeah.
1: Nee, me tak over the fat bike. The boy, the land him do one sand nanga the fat bike.
2: But you need nama de verhoog alasane.
1: Yeah, ma. If you didn't have winkel center, if you gonna foam at the bakana, ala de boy, so big man so lazy too. Knafa nga de fat bike. Bene na ma waka. Ina ma waka psa. Bene na ma waka psa. Yeah. And yo, yere sa upsa dalak nga vakansi de kondap, eh? Yoshi Omelo Balan in Na Atoto.
2: Welkom in de uitzending.
6: Een goede middag nogmaals met de heer Seder voor de tweede keer.
2: Ja, meneer Seder, ja.
6: Directeur, ik groet u ook. Ik had hier laatst nog gezien dat de directeur...
5: Hij zit een beetje ver van de microfoon, hè? Dat kan niet aan toe.
6: Am I there? Farafa Studio.
5: Ja.